শ্রোতা বন্ধু, আজির গীতাঞ্জলির এই বর্ষা ভিজা স্পেশাল এপিসোডকু আপনার বর্ষা ভিজা স্বাগত জনাওছি। মো মনময়ী। হ্যাঁ বন্ধু, মৌসুমী আসি যাইছি। জিপ জিপ বর্ষার টিপ টিপ ছন্দরে বিন্দাস ভিজিবার মজা আপনার মধ্যে অনেক নিয়ে সারবে। আর যে মানে নিয়ে আমি নিশ্চয় ভিজাই দেবু। তো ঝরকা খোলি টিকে দেখন্তু না। আরে না না, আপনার মনর ঝরকাটি খোলি দিও, আর দেখন্তু অনুভব করন্তু সে রিমঝিম বর্ষাকে।

0: আত্মন, হে আত্মা, মো তুমকু চেতনা শক্তি, দৃষ্টি শক্তি, শ্রুতি শক্তি এবং বাক শক্তি সাময়িক ভাবে প্রদান করুছি। তুমি ধ্যান ভাঙ্গি জাগ্রত হুয়, মো সহিত আলাপরে নিমগ্ন হুয়, জাগ্রত হুয় আত্মন, জাগ্রত হুয়, চাহি দেখ, মতে দেখিপারুছ আত্মন?
1: হ্যাঁ দেখিপারুছি, কিয়ে আপন?
0: মো পরমাত্মা।
1: পরমাত্মা?
0: হ্যাঁ পরমাত্মা, সৃষ্টিকর্তা, পরম ব্রহ্ম।
1: মো কিয়ে?
0: তুমি আত্মা?
1: আত্মা?
0: হ্যাঁ আত্মা, মো শরীরর অংশ।
1: আপনক শরীরর অংশ? তাহলে আপনক ঠারু বিচ্ছিন্ন হলে কেমিতি?
0: মো লীলা পাই মু তোমাকে এক জীব শরীরে স্থাপন করেছি।
1: লীলা শরীর?
0: হ্যাঁ মু লীলাময়, লীলাপ্রিয়, মু সজিদানন্দ, পরম ব্রহ্ম নিরাকার, পরম পুরুষ পুরুষোত্তম, আহ্লাদদায়িনী শক্তি স্বরূপা, পরম প্রকৃতি, পরম বৈষ্ণবী, মোর অর্ধাঙ্গিনী, সেই আদ্যশক্তিকে নেই মু রচিথাই লীলা, রহস্যময় আশ্চর্যময় আনন্দদায়ক চমৎকার লীলা। তুমি মোর ভক্ত, মু তোমার ভগবান।
1: মু আপনকো কোন সম্বোধন করিবি?
0: প্রভু বলি ডাকিপার, কারণ মোর তো অনেক নাম।
1: আউ আপনকো কিপরি বন্দনা করিবি?
0: শুনিপারুছ, বর্ত্য লোকর এক মন্দিরে মোর উপাসক মানে যে মহামন্ত্রে বন্দনা করুছন্তি।

0: আত্মন আত্মন মো সহিত আলাপ নিমন্তে পুনর্বার তুমি সমস্ত শক্তি প্রদান করুছি। ধ্যান মুদ্রা ভঙ্গ কর, জাগ্রত হুয়, জাগ্রত হুয় আত্মন।
1: প্রণাম প্রভু।
0: শুভমস্তু।
1: এবে দশ মাসর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে না প্রভু?
0: হ্যাঁ, অবশ্য সম্পূর্ণ হয়েছে।
1: তবে মর্ত্যলোকর ধরাপৃষ্ঠরে আপনার সেই রহস্যময় লীলা দেখা মতো সুযোগ প্রদান করতু প্রভু।
0: হ্যাঁ ঠিক যে, কিন্তু
1: কিন্তু কী প্রভু?
0: দুইটি প্রসঙ্গ মতো অবিরত বিচলিত করুছি।
1: তাহা কোন প্রভু?
0: প্রথম হল তুমি মানব জীব মানক।

0: হে প্রভু, হে প্রভু, আসন্তু প্রভু, আহ থরে আসন্তু, ত্রাহিমাম ত্রাহিমাম প্রভু ত্রাহিমাম, এ জীবন যন্ত্রণার মতে উদ্ধার করন্তু প্রভু, উদ্ধার করন্তু।
1: মতে স্মরণ কল কি মনমোহন, মুঁ তোমার প্রভু।
0: প্রভু আপন আসছন্তি প্রভু, আপন আসছন্তি।
1: হ্যাঁ আসিছি, দীর্ঘদিন পরে ডাকিল, আউ ন আসিথান্তি কিপরি।
0: হেলে কাই কোটি প্রভু, মু তো আপনকু দেখি পারুনি।
1: তুমি এবে মতে দেখি পারিবনি মনমোহন, কারণ বিশ্বর ষোড়শ আবরণ তুম চক্ষুকু ঘোড়াই রাখিছি।
0: সেমিতি কাইকি হেলা প্রভু, আপন তোমার ভগবান, আপনক ভক্তকু বঞ্চাই দিয়ন্তু প্রভু।
1: তুমি তো এবে পরিণত বয়সরে উপনীত, ফেরিবার সময়। আচ্ছা মনমোহন, কহিল যে কর্ম করিবা পাই তুমি মতে প্রতিশ্রুতি দেই আসিছিল, ঠিক সেইপরি ভাবে করিছ তো?
0: কোন কোন করিছি মোর কিছু স্মরণ নাই প্রভু, মোর কিছু স্মরণ নাই।
1: স্মরণ নাহি, তেবে শুণ, মাতৃগর্ভরে শুণিথিবা ভজনর বাকি থিবা অর্ধাংশ তুমি কোন কোন করিছ, এই ভজনর পদ্যাবলী তোমাকে স্মরণ করাই দেব।
0: শুনিবি প্রভু, শুনিবি প্রভু।
1: তেবে শুণ।

0: finish to the rapid section of the Croatia Grand Chess Tour. He won all three of his matches yesterday to tie for the lead with Francis Ali Reza Firoza. Pragyanand defeated Ivan Šarić, Bogdan Daniel Dak and Anish Giri to climb to the top of the standings ahead of the Blitz section. And in men's cricket, the second T20 international between India and England will be played in Manchester today at 7 p.m. IST. The opening game of the five-match series was abandoned due to rain at Chesterler Street. And that is the end of this news bulletin.
1: Agaswani Kotak.
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
6: ठीक लागुनी स्कैम भी हेइ पारे

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970 ରେ ତିଆରି ହୋଇଥିଲା। ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଭଜଗୋବିନ୍ଦ ମୁର୍ମୁ।

কথাচিত্র বাবুল, গীতটি গেয়েছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা আদেশ শ্রীবাস্তব।

ছড়াবাজি দশ মিনিটে রামচরিত মানস, ছড়াবাজি তিরিশ মিনিটে সম্বলপুর অঞ্চলের গীত এবং রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে বনানী রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্ররূপ।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেবে আজর কার্যক্রম কু এইটি রখুছু আজর কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে রাজীব মাহুন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

0: সাধরে
1: আচ্ছা
0: এ মহিরে তব যশ যেমন্ত রহিব কি
1: ভজ গোবিন্দ রাম হৈ হৈ রাম গোবিন্দ ভজ
0: আউ এতে কহি সাষ্টাঙ্গে প্রণমী যে মাগষ্ট
1: আচ্ছা
0: পুণি সে ধর্মরাজন হেলে কৃপা বিশ্ব
1: কি ভজ গোবিন্দ রাম হৈ হৈ রাম গোবিন্দ ভজ
0: বইলে তো বাম করে কাল চক্র রহু জানাল মলে কি পুছিবু সে বিনাশ হেউ
1: কি কাউ কলা কাউ ভাইনা।

0: তাহলে মান গোবিন্দ নন্দন লক্ষ্মণ কুম্ভর
1: আচ্ছা
0: জরাসন্ধ রাজা সুত সহদেব চারি চক্রবর্তীঙ্কর চারোটি নন্দন উপযুক্ত তোমার সমান রাজা মানুষ বাসে নিমন্ত্রণ পত্র।

মহিলা রাম গোবিন্দ হে গোবিন্দ রাম রাম গোবিন্দ রাম রাম নবীন সুন্দর হরে মদিন দিঘেন। তাহলে মিত্রঙ্কর কথাকু মনকু পাইলা নিমন্ত্রণ লেখ মন্ত্রী বরকু কহিলা তাহলে করিছন্তি কোন চা।

0: আসিলে আৰু সাজে মাংগ ৰাজদৰ বাৰে আছিণ মিলিলে
1: আছিণ মিলিলে হ আছিণ মিলিলে
0: তালে হেছি কোন ভাই না
1: কোন হল আজ্ঞা
0: চারি দিগ কো নিমন্ত্রণ দেই দেলে
1: হ্যাঁ চারি দেশে পঠাই পঠাইলে
0: চারি দিগ পঠাইলে
1: হ্যাঁ হ্যাঁ
0: চার নিমন্ত্রণ পাই
1: সমস্ত আসিলে
0: আসিছন্তি
1: আচ্ছা
0: এই সময়ের সভা মন্ডন হয়েছি
1: কোন হল
0: কাম।